0: and it depends on technology. Therefore, AI should be developed and used responsibly by ensure that it benefits outweigh its risk and contribute positive to society. Thank you.
1: Ya chochechi ka khyongste rakpinle AI ka artificial intelligence ga halale tene artificial intelligence se na chi azanogle ka vena khete na ngata daksa chi ngata gozdom jinge jarang una chi ji ka nije gergan gune laps tuna ekdam nije chi chuatle chap chat gpt ka sta da sta medle ote sangma chi nokle artificial intelligence halale tena vegane chi sangma nge ja thobanok tyol de mo chos to kol ses na tene nge jarang gula ma shante phantok zot kya yang tena choks la tene agar nge jarang gune Cham Shingyan Nang Deps Manpala Artificial Intelligence Pumang Pungyje Koladna Tenetevekane Chichajanong Yeje Samba Salches Creativity Bo Chichajanong Metkan Chachesinok Tefia Nyan Tupo Chichesling Yjarangone Deps Nangne Rangai Silches Chondus Zaches Tene Mangyanna Tenenge Chichesinok Eaika Zikshesinok Hagwale Tene Istingne Yak Chochojik Dok Chocholi Mingachi In Chochoka Loptaneshkoten Tene Dirin Choche Chikyan Zatiot
2: Sangmala Jule Nyemia Stanzin Mentorinle Yangalamdon Lop tenat zinda chukis penasiladle tene diring a topic po women empowerment inle women empowerment means giving women equal rights opportunities freedom and respect in every field of life a society can truly grow only when women are educated independent and treated equally women plays an important role in our life a woman can be a mother sister teacher doctor scientist soldier from managing families to contributing to society women play an important role in everywhere However, even today, many women face discrimination and lack of opportunities. Empowering women begins with education. When a girl is educated, she becomes confident, independent, and capable of making better decisions for herself and society. That is why girls should be given equal opportunities and education and careers. In Ladakh too, women are contributing in many ways. They help preserve our culture and tradition and are working as teachers, doctors, and leaders. Women in Ladakh are proving that with education and support, they can achieve great success and inspire others. Today, women are breaking barriers and proving that they are no less than a man. But true empowerment will only happen when every girl feels safe, respected, and free to follow her dreams. We all have a role in promoting equality, and we should respect women, support girls' education, and speak against discrimination. In the end, I would like to say, empower women, empower the world. Thank you.
1: Yes, I'm going to go to the Ya tene choche chi ga khyongste rakpenle women empowerment ka halale tene dembe nang tene nga ti Ladakh sur gune na ta pusa nang pomen na chang khat chi mirok dogale cham shik pucha guna lobjong chochu ga tena danda pomu gunang chochu anok dang dire jixten gangpe na pomu gun ka ne karu lepste dok duwa mirokle dok hala tene ngi jeba chuen tene pomu gun jixten ka ma shante tene yar gas choste mane jixten be ka tene jang nang jang e mingbo roshan choste stan chese ya Then easting ne then a young chocho jiktuk, chocholi minga chi in chochoka loptaneshkoten, then a drink choche chikyazatu.
3: Sangmala Jule, Nemia, Diskit Lado Lenle, Yanga Lelam Doni student jigin. Today I would like to talk about the impact of social media on teenagers. Social media has become an important part of our daily lives. Platforms like Instagram, Snapchat, and YouTube help us connect with friends, learn new skills, and stay updated with current events. However, social media also has some negative effects. Spending too much time online can reduce focus on studies, affect sleep, and sometimes leads to stress or low confidence, self-confidence when teenagers compare themselves to others. It can also expose young people to misinformation and cyberbullying. Therefore, it is important to use social media wisely. When used in a balanced and responsible way, it can be a powerful tool for learning, creativity, and communication. In conclusion, social media is neither completely good nor completely bad. Its impact depends on how we use it. Let us make smart choices and use social media to grow, learn, and connect positively. Thank you.
1: Yes, I'm going to go to the bazaar. সোশ্যাল মিডিয়া গা হালালে তিনি সোশ্যাল মিডিয়া বো কাজুগা কোল না ফান্তোক্স রাখ ইয়ং চাম শিখতে বে ডিসঅ্যাডভান্টেজ আং রাখ চাম শিখ নোটস ক্যাল জিয়াং রাখ লেবা রাখ হালা তে দেমবে না গাতা দাং দিরা সোশ্যাল মিডিয়া বো নাংস্তাক চুস্তে কোল গোশিস বো মা খাক চান রাখ হালালে তে মানে দাং দিরা সোশ্যাল মিডিয়া গা গাতা কাজুক শিখ থং আতে বো দেমবে না গাতি মিছে না তিজুক শি ইউত ক্যালে তেও সিরিফ গাতাং গুনা থংজো বো ইনো তে দেমবে না রিয়েল লাইফ ইনা ইয়াং জিগিওয়ানো সোশ্যাল মিডিয়া গা ছাংমে ইয়াং জিকস্তানা নো তে ফিয়া তেনে জাং নাং জাং সোশ্যাল মিডিয়া গা জন্মানো কম্পেয়ার চমি বসিস হগলে তিনি ইস তিন বনে চোচো ছুন জিগ দুক চোচো লিমিং আছি ইন চোচো কা লোপটা নিষ্কিও তিন তিনি দিরিং চোচো চি খেয়ে যাতে
4: Red means stop, green means go, yellow is very, very slow. Kyu rute ho guriya, khalo la tu pilo pan, achhe bache zindagi kat, baad mano guriya rani. Johnny, Johnny, yes papa, it is so good, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha.
1: Yeah, changme lagul da bazaar. Yeah, tene chocho chune mal demo khyongstarak, sang mal demo chorale?
5: Chorale.
1: ইয়া ঠুগুন তিনি ইস তিন বোনে নিজে যারং ঠুগুনলা ইয়ার তুসে নামজে কা নিউনজিক জুইন তিনি ইয়ার তুস পো নিজে যারং লোপ টুগুনে কাজুক শিকা ফুত কোসানোক তিনি ইয়ার তুসে না নিজে যারং তুস পো কাজুক শিকা কোল গোসে জেনো তেবে কাজা পিশি জুইন তিনি নিজে যারং ঠুগুনে দেমো জুস্তে নিয়া না সা থাগলে ইয়া ঠুগুন তিনি ইয়ার তুস পে না তিনি নিজে যারং ঠুগুনে কাজুক শিয়া নিজে যারং উনি তুস ফুদে করে টাইমিং বো নিজে খাম্পা দাসা ইয়ার টাইমে কা তিনি নিজে যারং বিরিং লোপটুক মাংপো জি ফিলো গা লোপজং জাতে শিয়ত কানাং দুক পা হালালে তেনে নিজে কাজুক শিগা তা দাকসা ই নিজে কংসিং বো কাজুক শিয়া ফুদিন সামারাক চি চুন সামারাকলে তেনে গাতি ইয়ারে তুস পেনা তেনে ইজুক তুস কাপ শিক থোপস তেন কানা খেতে না গাতা তে গুন গুনলা গাতা চি ছারুক জে না হানাং পে চি কা ইয়া নিমা তে জাম জিং মো জি গামি রুক হালালে একদম ছান সংস্থান তে ইয়ারে তুস পু ইজুক তুস জিং মো জি নো কাবে না গাতা মা মাং পো চালাক গ্যালা রিক লোপসে সে তে স্কাপস থোপস তেন ইনো মানুকলে তেনে চি জি গিনো গ্যালা লাস রিক জে না সিরিপ তাং আতা ইয়ারে তুস পো লেপস তেন ইয়ারে না স্কিট পো চুইন পিকনিক চুইন ইয়ার লাং আতাং খুরচিস ইনোক সামস তে মাদু গালা ইয়ারে তুস পে না আতাং সিলচিস ডিচিস চিক পো মান পালা তেনে ইয়ারে তুস না আতাং আতি আবালে আমালে গুনে জিংগুনে কা কাজু লাস চরুক ইয়াং আতি ইউলে না ইউলে মি গুনে কাজুক শিগা লাস চরুক খং গুনে দুগজো চোজো খনে কানে আতাং লোপশেস মামাং পোজিগত কে তেন্না বে কানে আতাং ই সঙ্গান মে আবিলে মে মেলে ইন্ডো আতি ইউলে না আতি চিচোক সেনা মি গুন কাজুক জিয়া জুক তো খনে চি লাস রিক চরুক জিঙিকা ছু কাজুক শিগা তাং দো ছোটমা কাজুগা বা তে সঙ্গমাং লোপ শেষে গাতাং আচি থোপস তেনকলে স্কাপস থোপস তেনক হালা তেনে ই বো লোপস গো শেষ তা মা খাক জানে নক তে নাং নাং দাং দিরিং এ তুস পে না তেনে গাতি কালচার বো গাতি লাদাখ সে ইয়ারে তুস পে না কাজুক শিগা ইয়ারে তুস পে না গাতি মিছি মিগুনে তে তুস পো কোল দুক তে তুস পে কানে চাম শিক নেজারাঙ্গুনা লোপস নিয়ঞ্চেস দুক তেও লোপস গো শেষ মা খাক জানে নক হালালে তেও মান পাং তেনে ইয়ারে তুস পে না সামোস সামনে লাংস না শিখিত পছর আছো না মাগলে তেঙে যা সুসু লাংস করে সামনে গ্যস পা লাংস তে মর্নিং ওয়াক আসকে হচ্ছে সামো ডুলা লাসকে হচ্ছে সাতো তুস পো ইসুক লাক্স মো লুংস পো লাক্স মো চু লাক্স মো তেনে সামনে গাতা মি সু থুক না সামনে বাং তাং ছানাং সু মিউজিক থুক না মা স্মাইল না এম্পো মা গোদে না শিখিত পো জিক চন ইয়ং দয় আমি রুগলে গাতাং তা ডোক পালে তেনে গাতা চিপা গুনে স্কাত ছোড়ছিস তেনে লুংস পো লাক্স মো ছোড়ছিস রাং না রাং মানে সেম্বা খরাং শিখিত পো জিক ইয়ং আর ইয়ং মেগলে ইয়ারে তুস পে না ইয়ো আর ইয়ং মেগলে ও তে ফিয়া তেনে ইয়ার লাং ইশা রাঙ্গুন হাতো গুন নিত মাং পো মা তাং তেনে ছুনলা মোবাইল সোগুন মা জুক সা হাতো ওই তুস পো চি চুস্তে কলছেস প্রোডাক্টিভ পোতে না ওই নপা কাও গাতা তুস পো কল গিয়ানছেস কাবে কানে গাতা ফান্তক শিখ ছেন মে গাতাং নাং গাতাং রায় না ইয়ার গেস গিয়ালা জি খুং গিয়ানছে শিখ হালালে তেনে মা মাং পো হাতো নি যাউন চি চি রিক চাত কারে লি ইয়াং হাতো ডুলাশ কুচিস নাং ইয়াম পো ইয়াং সাইক্লিং চুচিস ইয়া মা গেলা রা এক্সারসাইজ চুচিস ইয়াংলে মা গেলা মোবাইল এডিকশন তে সঙ্গে চাপে না দুঃখ পাশা আ মোবাইল পে গাতি সেম বাবু মোবাইলে থেন দেখে তেন পা মোবাইলে মোবাইলে না থানগুন পাত chisungs tenok lenga ta skit pot chhor tenok pa janme chokan chang ma hala teo man pat ngamo chap langs tenang mobile pat ma cho ga nge janang un dulash kyo ta na ya cycling cha na ya yoga cha na I guni ga nge ja ya mane ves cha chi sik tu chola cha chi sik dugale pene khir chi sik dugale dulalash kyo ta na nge jang ha tok ya yoga cha na ya mane nge ja mane cycling cha na I chame ga ne chik pata ja khams de thangs bo cha chi seno ino manokle jae pat khams de jae health po gala lu shizno cham shik jae zuks po active po na cham shik zuks po kol na te cham shik chi cha chi seno le I chang manang thagri lu shizno manokle hale tangi ja gune mobile mang po tso gun do at pyar nit mang po tangs te do at pyar te ga chim she shik ja gale mobile ni cham jing je scroll chin chan ang mane char chi zme kyak thon chan ok thon chan ok mane hala yong da yong rugle nit tangs te do ne nit la ni nit mang po tang nang chim she mane met kyak spera mang po tang nang char chi shik do ale mane met kyak hala I chang me ga ni chang phan tok shi ne ga ta chang met kyak hala no chkel jing mane te cham shik nyan nang ni ja rang gun ta mane yong che sha ne ga ti la dak spo chin ok le chokan bo gen la kheskan bo no pa te fe te ngi jara ngune chi cho ches chang me sang pa ta ja pan tok smis pa jan ma pan tok sum pa ba la malo na skit po sor jono hala yare tus po ngi jara ngune demon ang yam po kolat na te nang na inang ne lop tu gun kaun gya ga ne skyo te in ngi jara ngune dembe nang ngin tak pa ni ika skyo te ngi jara ngune chi tsok sina pan che se lazik cho na chi tsok sina pan che se lazik na ta dok dok chi pe ne jik tang che shik mani yang la shik chen mek cho che shik me kya pa yut kya ale Chitsoxina panches la shixena chichochisle. Abile memelona yato choches. Kone jinga chikta na nijarangunan shkotenang. Chutanches. Halale. Kazuk shiga tangdu. Kazuga mentok tsukdu. Kazuga tsodma tabdu. Tesangma lobsna. Tene techis po tores tingne nijarangune. Yang generationja. Chichungan chisinole. Pas chungan chisino. Tang nijarangun lager. Natana ladaks betuun la itang meskola chang mashesna kazua jing tabdu kazua mentok tabdu kazua chu tangdu kazuga abile memelone lash churu nijarangun la gus machana then yong cheshane tusina nijarangun kazuga paschun ino manugle kazuga teguna yang yong cheshane tuun la nijarangun shadin ngaje izu la lash chuano then ngati ladaks po pad metkan chachesuno pa yong cheshane tusgune na chachena am chache manugle ngati ladaks po skyops te borin samadna ladaks pe ka dembe na ngeja ya chespa yod na ngati ladaks pe na chespa yod na dembe ngeja na ngone lash chun chun chun gun jogo shes ma khachane no ino manugle ya tenenge zeskan espera gune ka ngeja na ngone dembe na na stak salches tenesh ngamone exercise chuches tenatsu la yare tus pe na kaso yare konsinge na mani kaso ga tus po put goshes enok dembe nang tantan de tinam samba salches ngejarang un chuti nang dembe khora lang shkyo danok sokpeg man khosh gos ngejarang lobjong chuanang yempo dembe nang ata dimak ngati ngata mane refresh gos anok pahala nyampo nyampo met kamet ngata khakchan manok met kamet yang tong shiga khora chago shishik ya ngata one met kamet mobile so go shishik hala even nang ngata rang mind fresh chuan sana dembe nang hamone long sang yale ya gun la izu chang tang mo met kya pat ran ran lungs po lax mo ten nang ngati la dax sur se lungs po ne ka ru tsa la chanang thop ches man met kya khala te fi aten el nga mo ne lang ste lungs po lax mo nen ches testing ne ten abile me mele abale amale on chi la shuru te wo jar shik zig sang kon mas kit po ngem po chat kya te sang ma te ve jaste abale amale on abile me mele on la tserka zerkan ji yon do le te zane drugs addiction zerkan mobile addiction zerkan ta man minda minde zing mo mo chor do le Soramiru, Jazena Konguna te tuspo manish, Lopsane tuspo tesos tuspo rancuna tesane mani toamit kyak. Jazena Kongun, Jing nang, Natang jang e ladarspo, Jochese zuguenangua lustenang, Tisuk las nan pagunena mashkut pasang, skit ponyampo mitsebudat kyak. Tef ange reva chen, nijarang tone dirini jukane tsiksumbo, Shning nyanin yang, Yungjeshane tusgunena nijarangune, Laklin nena kyun. Then in nao tangyampo, dirini tone digrimi tustot potsar, the stingma yang tone digrimjik tangyampo jalin, Tete tsukpa jule togun.
5: Yes, gently.

0: ইব আকাশবাণী লাইন কাসতং ইতানে সু সনাজাত লাদাখ হুজু হাজদে গমি লেগে লস্কা টুংশি নিদি মালিগি সুব্রা ইউলজং জিসকোরিজাক নিসপে চাকা হুন্দর তং পার্তাপুরি সনাসা সুসনঙা এরগেজ লিস্ট রুলিনাথ খান গুনে জিকটক সাদ লেনাজা তেনক ইতুস কুজাব সিনিদি মালিগিস আঙ্গনওয়াড়ি সন্নাস গুনে জিসকোর জাতুস লাশিত পগুনি কনাস টংপা ইয়ুৎ খান গুন গিয়সপাস কংশেস তং থুগুছুন কুনলা স্তবজা সেনিজাব তুং রিস কুন বারশাদ মেত পাসাল চেজলা ডেলুৎ খাকুরপা গুনলা কাস ফেলা জা তেনক ইনাতুজলা টুংশিস হুন্দর তং পার্তাপুরি নঙা মিমাং সিফিয়া পেজত খাং সারজাং সুজাদ ইয়ুৎ খান তং সেন ডিউন সি জিসকোর জা তেনক ইয়ং ইউলজং সঙ্গা আলদানি জুই ইয়ারগেজ তং জন লাসির সংমা তুসিকা স্পুস তাকপো ডুক চুকচেজলা কা স্পেলা জাতেনক শিলোন নরেন্দ্র মোদি তং ফ্রান্স শি জিন ইমেনল ম্যাক্রো নিজকে জুংরে লা দ্রিং ফ্রান্স সি টংখের নি সিনাঙা ভারত ইনোভেটস নিজতং ইসুর চারুগি গজুক স্ট্যান্ডেল আজাদ ইঞ্জিক তানুক কাবির মিকজিবো গেগার তং ফ্রান্স সি পার্লা জোথাপস লাসকা কানাঙা মাং রোজডেল তং ইয়ামপো ছাকলাস আজাচে সিফিয়া থাপলাম ফিংচেস বনক গেগার জুংই সানজিক্স লাসকা গে লাপস্টন পা প্রফেসর সঞ্জীব কুমার সুদিস গাজি থুমি গুন তং ইয়ামপো ইজালতা সালেঞ্জিক ভারত ইনোভেটস নিজতং ইসুর চারুগি স্মিকজিস করলা সেরাজাজ
1: हमारी संस्थाएं हायर एजुकेशन इंस्टीट्यूट से IITs हुए इंडियन इंस्टीट्यूट ऑफ साइंस हुई और वहां से और जो यूनिवर्सिटी से लोग जुड़े हैं उनकी इन्वेंशंस जो स्टार्टअप में कन्वर्ट हो गई हैं और स्टार्टअप्स हैं डीप टेक स्टार्टअप का मतलब है कि जो स्टार्टअप्स किसी बहुत ही गूढ़ रिसर्च और इनोवेशन पर आधारित हैं। ये एक कोई ऐप नहीं है पर ये उससे ज्यादा से अग्निकूल इनका जो इनोवेशन है ये 3D प्रिंटेड करके जो इंजन बनाएंगे और रीयूजेबल रॉकेट्स बनाएंगे उसको लेकर है तो ये बहुत ही कटिंग एज है। तो उससे क्या होता है कि एक तरह से निश एरियाज हैं जो देश की टेक्नोलॉजी सॉवरेंटी को आगे लाते हैं। तो इस डीप टेक स्टार्टअप्स का बहुत ज्यादा महत्व है हमारे देश की सॉवरेंटी के लिए।
0: দ্রিং জামলিং শ্রী ইলদানিকা ট্রাক্স চিনবা সালচে সে জাক সিনজিক দানক কাবে স্মিক জিবো মিজিগি শ্রোক্স কেপচেজলা সোসো রংথারে ছুরলা ট্রাক্স চিনবা সালকান গুনলা সিবা ফুলচেজ তং মিমাংস কোনে নাঙা ট্রাক্স চিনবা সালচে সে ফান্তস গণেশ করলা হাগো শ্যাংস্কুল দাচেস বনক জামলিং শ্রী ইলদানি খামজেল হানচোক সে নিস্তং জি নাঙা জুনি সেস চুপজি ইয়াংনা দ্রিং জাকো ট্রাক্স চিনবা